in dental services and management aro oral lessons and management de alag alag kotha koise sessions te bhag loa khan majode thik hissa loa aro ekjon ekjon lode batchit kuria bi thagise Health and Family Welfare Minister Jagat Prakash Nadda aji swast bhavishya nimte suraksha aro swach khana de sarkar laga commitment do aro koise World Food Safety Day opore ekta social media post te tai nagrik khange swast khana kha adat kuribule aro fit aro nijor de nirbhar thakya Bharat banade yogdan dibule anurodh kurise khalwa paka tel du 10% para kom kuribule aro bhal swast aro masbut desh hobo nimte ekta balanced diet apnaule Pradhan Mantri Narendra Modi laga message ke tai aro koise Hodai Sal June 7 tarikh te United Nations laga Food and Agriculture Organization aro World Health Organization du duniya border national authorities civil society academia aro dusra participants khan logode miligina World Food Safety Day du chin kure itu sal laga team from problem to solution safe food everywhere to farm para thalitok saf safai aro scientific practices dwara khalwa suraksha thik sabule laga dorkar khan dekhaise Sorkar aji koise bharatiya ghor khante khalwa paka gas tu international LPG dam bariya majote holibi duniya bhorte sob para komti dam majote pabo ekta statement de petroleum aro natural gas ministry koise bharatiya cylinder du juntu padosi desh para holibi komti ase aro advanced economies jinaga united states australia aro canada khan para dam du bishi komti ase তাদের কৈছে কি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লাগা বেনিফিশিয়ারি দু 14.2 কেজি এলপিজি সিলিন্ডার নিমতে সদায় সাল পয়লা চারবার গ্যাস ভরিয়া দে 300 টাকা লাগা সিধা ট্রান্সফার লাভ পা পিছিতে 642 টাকা তিরায় তাদের দিল্লি দে জেনারেল কাস্টমার লাগা রিটেল দাম দু 942 টাকা আছে মিনিষ্ট্রি কৈছে উজ্জ্বলা বেনিফিশিয়ারিজ খান বারা আসারদার দাম তিরা দু পড়োশী দেশ জিনগা পাকিস্তান নেপাল বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে মিলাই গিনে তাতে খালোয়া পাকা গ্যাস লাগা দাম বারা কমতি থাকি আছে আকাশবাণী কহিমা বারা আপনি খালোতে খবর আনি দি আছে তাজা খবর শুনিব কারণে আমি খালা এক্স হ্যান্ডেলস এআইআর নিউজ এলার্টস আর এআইআর আন্ডারস্কোর কহিমা দে ফলো করবি আপনি খান বারা ইটু খবর দু নিউজ অন এয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এআইআর নিউজ কহিমা বারাবি শুনবলে পারিব Welcome back. Apni khan sam laga khobor honi ase. Nagaland State Legal Services Authority NSLSA to Dimapur District Legal Services Authority ar Newland District Administration logode miligina juakali this is conference hall Newland de mini legal services camp organize kuche. Deputy Commissioner Newland TL Kusamong Tikhirbra sob members ke swagat korigina koise ki karyakram tu hoile district te nagrik khan majode kanuni hak khan oporde asol du কমজোর হিসা খান জিনেগা বাচ্চা মাইকী মানু ডিসেবিলিটি থাকিয়া মানু খান নজওয়ান আর মাজদুর খান লগরে জাগরুকতা বাড়াবলে এম করিয়া লাগা আছে মেম্বার সেক্রেটারি NSLSA নিকো আকামিতা লাগা কি নোট এড্রেসে কইছে কি ক্যাম্প লাগা মকসদ তো সব মানুষকে ফ্রি কানুনি সেবা দিব কারণে আছে আর কইছে কোন নাগরিক বি ন্যায় নাপা নহব লাগে নহলে বি ডিস্ট্রিক্টে সরকারি স্কিমস লাগু করিয়া খান নাপা নহব লাগে তাদের আলাগ আলাগ ডিপার্টমেন্টস অফিসিয়ালস আর স্টাফস খান নাগরিক খানকে কিনেগা ফ্রি কানুনি সেবা লোবলে পারিব ইটু খানে মদত করেছে আর ডিস্ট্রিক্টে সরকারি প্রজেক্টস আর স্কিমস খান ওপরে জানকারি বি দিছে ভারত ইন্দোনেশিয়া জয়েন্ট কমিশন মিটিং দু আজি নই দিল্লিতে শেষ হয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিষ্টার ডক্টর এস জয়শঙ্কর আর তাই লাগা ইন্দোনেশিয়ান কাউন্টারপার্ট সুজিয়নো পরা মিটিং দু মিলিগিনা চলাইছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর কইছে দুইটা দেশ মাজদে কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পরা আজিকালি লাগা সাল খান সময়ের মজবুত উন্নতি দেখি পাইছে তাই কইছে পলিটিক্যাল ডিফেন্স আর সিকিউরিটি মেরিটাইম আর শিপিং ট্রেড ফিনটেক হেলথ ফার্মাসিউটিক্যালস ফার্টিলাইজার্স ক্রিটিক্যাল মিনারেলস আর ট্যুরিজম লিখাপড়া আর সাংস্কৃতিক মিল মিলাপ খান ভাল বড় চর্চা করেছে Department of Consumer Affairs laga e-jagriti platform ke National Awards for e-Governance 2026 de category 1 niche de Government Process Re-Engineering by Use of Technology for Digital Transformation de Silver Award dishe. Department of Administrative Reforms and Public Grievances para itu award to dishe. Ministry of Consumer Affairs, Food and Public Distribution koise itu recognition to e-jagriti laga role ge aro koi juntu para technology cholai gina itu dwara গ্রাহক খান লাগা দুঃখ দিকদার সাই দিয়া নাগরিক খান নিমতে আর সার্ভিসেস